রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় আবাস ও শহরী মামলো কে মন্ত্রী মনোহর লাল ও দিল্লি কে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নে ভি রাজঘাট পর মহাত্মা গান্ধী কো শ্রদ্ধাঞ্জলি দি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা ও দিল্লি কে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নে পূর্ব প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কে জয়ন্তী পর বিজয়ঘাট স্থিত সমাধি পর উন্হে শ্রদ্ধা সুমন অর্পিত কিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও এল মুরুগন সহিত কই কেন্দ্রীয় মন্ত্রী আজ নই দিল্লি স্থিত সংবিধান সদন মে মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রী কো পুষ্পাঞ্জলি অর্পিত কি। ইস অবসর পর ভারতীয় জনতা পার্টি অধ্যক্ষ নিতিন নবীন, কংগ্রেস অধ্যক্ষ ও রাজ্যসভা মে বিপক্ষ কে নেতা মল্লিকার্জুন খড়গে, লোকসভা মে বিপক্ষ কে নেতা রাহুল গান্ধী, কই সাংসদ, সংসদ কে বরিষ্ঠ অধিকারী তথা বিদ্যার্থীও নে ভি দোনো মহান নেতাও কো ভাবভীনি শ্রদ্ধাঞ্জলি দি। গৃহমন্ত্রী

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা সহিত কই গণ্যমান্য ব্যক্তিও রাজঘাট পর মহাত্মা গান্ধী কো শ্রদ্ধাঞ্জলি অর্পিত কী। রাষ্ট্রপতি নে কহা কি দুনিয়া কে কই হিসো মে জারি যুদ্ধ আর সংঘর্ষ কে মাহল মে গান্ধীজি কা শান্তি আর অহিংসা কা সন্দেশ পহলে সে কহিং অধিক প্রাসঙ্গিক হো গিয়া হ্যা। উপরাষ্ট্রপতি নে কহা কি সত্য আর অহিংসা মে মহাত্মা গান্ধী কা অটুট বিশ্বাস, ন্যায় কে প্রতি উনকি প্রতিবদ্ধতা আর হর ব্যক্তি কি গরিমা মে উনকা গহরা বিশ্বাস মানবতা কো প্রেরিত করতা রহেগা। প্রধানমন্ত্রী নে কহা কি সভি যুগো মে বাপু কে আদর্শ মানবতা কে লিয়ে পথ প্রদর্শক বনে রহেঙ্গে। মহাত্মা গান্ধী কি জয়ন্তী আজ বৈশ্বিক স্তর পর ভি মনাই যা রহি হ্যায়। কই দেশো মে ভারতে রাজনৈতিক মিশনো নে ইস অবসর পর গান্ধীজি কি প্রতিমাও পর পুষ্পাঞ্জলি অর্পিত কি আর সত্য অহিংসা তথা শান্তি কে উনকে সন্দেশ কো ইয়াদ কিয়া। রাষ্ট্র আজ পূর্ব প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কি 122বীঁ জয়ন্তী পর উন্হে শ্রদ্ধাঞ্জলি অর্পিত কর রহা হ্যায়। উনকা জন্ম 2 অক্টোবর 1904 কো উত্তর প্রদেশ কে মুগলসরায় মে হুয়া থা। ইসে অব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর কে নাম সে জানা জাতা হ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা সহিত অনেক গণ্যমান্য ব্যক্তিও নে বিজয়ঘাট স্থিত সমাধি পর উন্হে শ্রদ্ধাসুমন অর্পিত কিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং আর এল মুরুগন সহিত কই অন্য মন্ত্রীও, সাংসদও তথা বিদ্যার্থীও নে আজ নই দিল্লি স্থিত সংবিধান সদন মে মহাত্মা গান্ধী আর লাল বাহাদুর শাস্ত্রী কো পুষ্পাঞ্জলি অর্পিত কী। ইস অবসর পর ভারতীয় জনতা পার্টি অধ্যক্ষ নিতিন নবীন, কংগ্রেস অধ্যক্ষ আর রাজ্যসভা মে বিপক্ষ কে নেতা মল্লিকার্জুন খড়গে, লোকসভা মে বিপক্ষ কে নেতা রাহুল গান্ধী নে ভি দোনো মহান নেতাও কো ভাবভীনী শ্রদ্ধাঞ্জলি দি। গান্ধী জয়ন্তী কে অবসর পর খাদি আর গ্রামোদ্যোগ আয়োগ কে অধ্যক্ষ মনোজ গোয়েল নে আজ নই দিল্লি মে খাদি মহোৎসব কা উদ্ঘাটন কিয়া। আকাশবাণী সমাচার সে বিশেষ বাতচিত মে শ্রী গোয়েল নে কহা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নেতৃত্ব মে পিছলে 12-13 বর্ষো মে খাদি নে নই উচ্চাইয়া হাসিল কি হ্যায়।
1: খাদি युवाओं के लिए फैशन स्टेटमेंट बन गया है। आज खादी के देश भर में फैशन शो हो रहे हैं। युवा मोदी जैकेट पहन रहा है, मोदी कुर्ता पहन रहा है, युवा हमारी खादी की कॉस्मेटिक खरीद रहा है, खादी के ग्रामोद्योग उत्पाद खरीद रहा है, खादी की कुर्ती हो, जैकेट हो, वो उत्पाद जो कभी गाँव गलियों से बाहर नहीं निकल पाते थे, आज वो हमारे माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में खादी अपना जलवा पूरे देश में बिखेर रही है। पिछले 12-13 साल में माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में खादी